0: सुबीर सिंह और लता जी की आवाज में गाना बस प्रोग्राम में पेश की गई छोटी बहन फिल्म का नाम था और देनहक शहर की रहने वाली कमला कमला ये गाना बस आज की प्रोग्राम में मांग किया जो आप सभी सुन वालों की सेवा में बस पेश की गई है। पुरानी फिल्मी संगीतों का प्रोग्राम पेश किया जा रहा है और आप सभी सुन वालों को खबर किया जा रहा है इस प्रोग्राम में सिर्फ पुरानी नगमे पुरानी फिल्मी गाने बस पेश किया जा रहा है यानी कि ऑल दिस। दस बजकर एक मिनट व्यतीत हो चुका है, चलिए यहां से प्रोग्राम में हम आपको ले चलते हैं खबरें की ओर। न्यूज मौसमी समाचार फकीर से इंफॉर्मेशन आपको दिया जाएगी, उसके बाद तुरंत हम आपसे फिर मिलते हैं पुरानी नगमे संगीतों का प्रोग्राम लेकर के।
1: Gaat er iemand in de familie trouwen? Is er iemand jarig? Of wil je iemand verrassen? Radio SBS is de goedkoopste voor al je verblijf. €5 per verblijf. €5 per verblijf met gratis downloadlink naar de verblijf. Dit kan alleen bij Radio SBS, nergens anders. Bel voor informatie op 030-265-6560. Je kan ook een mail of app sturen via radiosbs.nl.
2: En nu het nieuws en het weerbericht op Radio SBS.
3: Dit is Dick de Hark met het radionieuws op Radio SBS.
4: Uit cijfers van het Centraal Bureau voor de Statistiek blijkt dat het eigen land voor de Nederlander het populairst vakantieland is. Vooral Gelderland is in trek met jaarlijks 1,6 miljoen toeristen, aldus het CBS. Van de buitenlandse bestemmingen is Frankrijk het populairst, gevolgd door Duitsland en Spanje. Daarnaast zoeken 1,4 miljoen mensen hun vakantievertier in de zomerperiode buiten Europa. Turkije, de Verenigde Staten en Indonesië zijn de meest bezochte bestemmingen. Deze week beginnen de schoolvakanties. Als eerste is de regio Noord aan de beurt. De afgelopen jaren hebben honderden plegers van zware misdrijven als moord, verkrachting en kindermisbruik kortingen op hun straf gekregen. Uit onderzoek van RTL Nieuws blijkt dat die oplopen tot 3 jaar minder cel, tot grote ergernis van de slachtoffers. De daders kregen lagere straffen omdat hun vonnis te lang op zich liet wachten. De Algemene Rekenkamer is al lange tijd kritisch over de trage veroordelingen en overweegt een bezwaarprocedure die de minister van Justitie bij wet verplicht actie te ondernemen. Net als gisteren was er vanochtend rond 5:30 een schietincident op de Nieuwe Binnenweg in Rotterdam. Daarbij vielen gewonden die na reanimatie naar het ziekenhuis is gebracht. De politie heeft 5 mensen aangehouden waarbij een vuurwapen is gevonden. De politie onderzoekt wat hun rol bij het schietincident was. Ook gisterochtend raakte iemand gewond bij een schietincident op de Nieuwe Binnenweg in Rotterdam. Daarbij is voor zover bekend nog niemand aangehouden. Het Rode Kruis heeft via het vorige week geopende giro nummer 5125 inmiddels ruim €1,1 miljoen opgehaald voor de slachtoffers van de aardbeving in Venezuela. De hulporganisatie waarschuwt voor een mogelijk tweede crisis in het Zuid-Amerikaanse land, die van water, hygiëne en gezondheid. Volgens de laatste berichten zijn er bij de aardbeving in Venezuela zeker 2600 mensen om het leven gekomen. Er worden nog zo'n 50.000 mensen vermist. En uit satellietbeelden van de NASA blijkt dat ruim 50.000 gebouwen zijn verwoest of beschadigd. Het weer, wolken en zon wisselen elkaar af. Bij een zwakke, in het Waddengebied vrij krachtige westenwind wordt het 19 tot 22 graden. Tot zover het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
5: Dit is Erwin de Hart van de ANWB. Op de A15 Nijmegen richting Gorinchem staat door een ongeluk een file van 7 kilometer tussen Meter en Afrit Leerdam. De vertraging is 20 minuten, de linkerrijstrook is dicht. A27 Breda richting Gorinchem. Tussen Nieuwedijk en Knooppunt Gorinchem 4 kilometer file, 5 minuten extra reistijd. Op de A59 Zonzeel richting Den Bosch tussen Oosterhout en Knooppunt Hooipolder 3 kilometer file.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.
0: सुनवालो रेडियो SBS का प्रोग्राम आप सभी सुनवालो की सेवा में पेश किया जा रहा है। इसी तरह से प्रोग्राम में खबरें आपने सुना, न्यूज मौसमी समाचार और फरकीर्स इंफॉर्मेशन ANWB फरकीर्स इंफॉर्मेशन आपको भी दिया गया है कि कहां कहां पर हॉलैंडीज के अंदर में इस वक्त ट्रैफिक है या तो रास्ते बंद है। ये तमाम खबरें आपको दिया जा रहा है ANWB फॉरगेट्स इंफॉर्मेशन के जरिए। 030-262-6611. Studio ka telefoonnummer hai, ya to Radio SBS ka app nummer. जब भी आप पुरानी फिल्मी संगीतों का प्रोग्राम में कोई भी गाना कोई भी गीत सुनना चाहेंगे तो आप तार कर सकते हैं या तो आप ऐप भी कर सकते हैं रेडियो एसबीएस का ऐप पर। जिस तरह से देनहाग शहर की रहने वाली सिंटिया सुक्खू ने ऐप किया है और अपने प्यारा प्यारा हैंग के लिए बड़ी प्यार बड़ी मोहब्बत के साथ ये गाना बस पेश कर रहे हैं। गाना का बोल है मेरा प्यार भी तू है ये बहार भी तू है। साथ ही फिल्म का गीत पेश किया जा रहा है माइटी मुकेश एंड सुमन कल्याणपुर की आवाज में। देनहाग शहर की रहने वाली सिंटिया सुक्खू के तरफ से अपने प्यारा प्यारा हैंग के लिए

0: की झलिया फिल्म का गाना पेश की गई लता जी की आवाज में, अभी आपने सुना। और दलफ शहर की रहने वाली हूँ, आशा की मांगी हुई गाना बस प्रोग्राम में पेश की गई। आसरों मीठे गाना सुनकर और काफी पसंद किया है। शुभ दिन पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर सुनते ही रहना।
1: Dit is Dick ter Hark met de hoofdpunten van het radionieuws op Radio SBS. Uit cijfers van het Centraal Bureau voor de Statistiek blijkt dat het eigen land voor de Nederlander het populairst vakantieland is. Van de buitenlandse bestemmingen is Frankrijk het populairst, gevolgd door Duitsland en Spanje. De afgelopen jaren hebben honderden plegers van zware misdrijven als moord, verkrachting en kindermisbruik kortingen op hun straf gekregen. De daders kregen lagere straffen omdat hun vonnis te lang op zich liet wachten, meldt RTL Nieuws.

कभी सोचा न हो इतना प्यार करो इस गजोंग दौर श्रेया घोषाल. Dit prachtig liedje kwam uit de film The Body. Gaan we dan verder met uit de film Mohabbate, gezongen door Udit Narayan, Jaspinder Narula, Udbhav en Manohar. Komt het liedje Soni Soni Akhiyon Wale.